0: kamtam sing chermet ki jhor man ga gajing kar khui ki jung sam yong phi kamtam ye ki khon ki khiti ki yong phi ma wa ni ta hab duk pa u thet ki jhor na ya re phi wan yong phi u e ki khon ki khiti ki yong phi de ki jhor ki ba phi de ra phi de ya suk ki khon le de yo ki ki bitam ben ma ko bhat tam ta ye ki jhor pa mu tai phi chya
1: em ge yo dai em ge min yo hese ga yen nem to wa yo ba dai ge yen nem phul ta kam ta em ru thong ak pyar he ta yo tang kat ba me ki khan lai tang the rap si ba po sa
0: ta kong kwa ok li kha jang ha ye to wa u tu jing thong u ong ge ukraine phi thong phi ma ma thong phi chna yong phe
1: bo em ru thong yo kong dang mo di pr chang man le ni jo sngya wi ka wa ong ge da man mo di dang pr chang ma thong ong sa এটা গাতনি তো এম রুথং ইয়ো
0: হাসিয়া ও কি উইকি উইকি থাউস দা এম কি ওয়া
1: এম মি গুবা জান উথং ও লগাতে ওর প্রচাং দমান অং দং ইথো সুবে ও ইউ থং ইয়ো নসা
0: মন দা জি ইয়ো অভারনেস পিচ পাং গাম অন থং নি উজে জি থং
1: কারে গাস মেন ফু ইয়ো আর তাং এম মি গুদ ইয়ো আছনং
0: আদু ওয়ান বাতা ই কাম নুথং ইম ফা
1: এম কি ওয়া লাই জান এম কি ওয়া অভারনেস গাম তে তা লাই গে তে মি গু ইয়ো সা সিয়া বাই বাতা ই গে
0: তা সা উ নি ইয়ো ফে উ থং আনে নি খমাত কারমেন পয় হি পিচ কা থং স্তা তে কোন লর কি নি কি মার রাপ কি Peter Rappi, Dang M. He Digiwin, Kijajing Rian, Kiwa, P. Ripi, Chnoyong P.
1: তে এম গি স্নিয়ং ওপেন খা এ গো খান কংগ্রেস নিয়ং দমান লডখা গো জি খাত আর দলি নং সুবো তে এম বাই গো ইয়াব কাম তে আর দলি লে দলি
0: জো এম হি ইয়ো ভি গা জিং বতা হে রকম কমন কর কম
1: রিস ইয়ো ই কতরে নিং
0: কম কমন কম ছনাই কি ত্রেব স্নিয়ং র
1: ইয়ো বাই দি
0: দে হি এ বাম হি গি স্নিয়ং
1: এম ব ছাত এ দে গি কাম গি নি গি জহর কা পথ ও ছাত জহর স্নিয়ং এ তো স্কুম হে ছাত এ তে তে গি ছিরা হে এম জে ছনাং ছপট লে এ হি ই কি কাম তে সা বোন দাগে জহর সব ছেদ এ কে মিও বাম স্নিয়াং
0: এ পরো খা খন দু স্নিয়াং তে ই কি টু কি খন স্নিয়াং দে ই এ বাম পে
1: কাম ই ই কি তে এম থাই থাও ছেদ এ দ খোল লা
0: ই কি টু কি খন স্নিয়াং
1: আ হু জ ডাং জি কি বাম সা হুম
0: হুম
1: তে ছেদ লাং এ ও স্কুম তে ই বাম গে
0: সা সুক মা বড় ইয়ো চা পি কে ট্রেনিং গাম মন ফ্রি স্নিয়াং গাম মন ওপেন হে পসানে জি খন স্নিয়াং তে হা দিন কাবন বানাই ও দ রি পি কি তে তে ই খন স্নিয়াং তে হাউ দাই
1: তে এম কি ও রি হা পলে বানাই
0: পলে বানাই
1: তে দ বিং ভাষা দ প্লাট কম পু কই like book la ba gi
0: ta da gi
1: a gi u dai whatever gi pan khai khon gi sneng te so yo nong re than yo dai sa gi ta gi
0: khon sneng
1: a khon we some base sneng he yo dai sa ga ba ta man ye rap ho ko jum toy bhai e gi nong rap ju e gi sneng la
0: gi ni gi sneng ka wan sen chi sneng kha khon gi
1: ye de gi pan khai am ba wa kha ga sen chi sneng
0: a sen chi sneng ta de ki wi ki bi en ki cha ching rim am de ngap
1: so jo ri ba is ka m gi ka balang la jo am ba ka ka ma si lam ba ka ka se er তে কানি এম দে রুরি গা সাস গস নিয়াং আ মডে রুরি গস ইয়ার লাই আইস ইয়ার লাই বিং ভাইস বো থুং হো স্মুরত তো আইস ইয়ার
0: আম বাই নিং বা গি জিং রি তে বোন গি জিং মন তো ইয়ো
1: বোন বাই জিং তো ই মডে রুরি হিসে তে ওয়া বোন বো রে বং ই সেই তো ছা ছরমেত তে মান জি রে দি রে রি ইজ গস নিয়াং আ
0: আউ রে পিস গস নিয়াং মা তে লং বা ইয়ং গস নিয়াং ইয়ো হু পন আম কা মে গা ইস নিয়াং
1: গা ইস নিয়াং তে লং বা গ দাই কি সুম বে স্নিয়াং লাই ইয়ো মন তো ই ভাই ইজ এ এ কি ওয়া ছাম চি তাম
0: কঙ্গি গা জিং থাক নে জিং আং নোর কিয়ং ফি কাম গোবর রাম কাম জো লে গি গা খুব বর গো কোয়া ফি এ জি কি আপ ই গনি গা প্রোগ্রাম গিয়ং ই হেনি পর
1: তা হা জিং এ তো ওতে গা কোয়া ও কন তু ই গি পাঁচ বা হি বর লে গি আপ ই গনি তে হোস ওয়ে ইস ওয়ে তো ই ওয়া বো ভাই ই জিং এ ই মান বরো দ মান ইস কেট কি নং রাপ তো ও রাপ এ দে হক হো রুস ওয়ে ই ই ই লে পো সাই খন কাম গি নং রাপ হে লে দস ওয়ে ই পো ই রে জ কথং গি গি লে তো ক্র চিতম ই লডো ওস ডাং হডো ও কোথে তে দন হি কোয়া ও অং জে ফি বর
0: তো কং সিয়া সু এ তো খুব বর কু অং ফি মা কাম তাম মা জিং সুয়ে মান গা কুপি কে জিং খাং লান
1: রে সুয়ে তে গি গে লম জো
0: তো কাম মডে কন তুই ফি ওয়া ই কি লক আপি গনি প্রোগ্রাম গ ইয়ং ই ওয়া ম হাউ সুয়ে নে ম হাউ উচনি আই কি কাম সরকার মা কা নে বন বন ই কাম নে মান নে জিং কর খু ই ই তো কং কু ব্লে চি বো নে পর ক ডর ইয়ং ফি ওয়া দে বতাই ফি ই রকম প্রাপ রকম রিয়াং ইয়ং ফি হাই তা চনং ইয়ং ফি তো ব্লাউ ডং কর খু ইউ ফি হা কা ওয়া নং কু চু চু ফি চ ফ্রাং হাই কাম রাপ কাম রিয়াং ইয়ং ফি কাম জো লে ই কি ইয়ং গ সাম গ ইয়ং ফি কু ব্লে চি বোন
2: তেলোরা হাগা প্রোগ্রাম কি নরেপ দপনাপ চিফি ইতুই জিং ইকলাম ওগবিনগি লক নরেপ কি ই না কছ নং নংখনরি কংরি শাই জুন সুচিয়াং